0: জয় মাতা মৌলা কালী। কালী গণ্ডকী র নারায়ণীলে ঘেরেকো নবলপুর, যাহা দেবঘাটকো শিরমা বসছিন পনেরৌ শতাব্দী দেখিকি প্রখ্যাত শক্তি প্রবল মাতা মৌলা কালিকা।
1: মৌলা কালিকা মাতাকো দর্শনলাই সহজ বনায়েকো ছ মৌলা কালী কেবলকারলে।
0: মনোমোহক দৃশ্যাবলোকনকা সাথ সরল র কেবলকার চড়ি পাঁচই মিনিটমা পুগ্ন সকিন্ছ মৌলা কালিকা মন্দির।
1: পবিত্র দেবঘাট ধাম কলকল বগিরহেকি নারায়ণী সঙ্গে চিতবন র নওলপুরকা সুন্দর দৃশ্যহরু একই ঠাউবাট দেখ্ন সকিনে ইলারী সোট মৌলা কালী।
0: কেবলকার সঙ্গেকো রোমাঞ্চক যাত্রা আরামদায়ী বসাই অনি স্বাদিষ্ট পরিকারকা লাগি ইলারী সোট মৌলা কালী।
1: ধার্মিক পর্যটকীয় গন্তব্য মৌলা কালিকা মন্দির সঙ্গে ইলারী সোট মৌলা কালী। মৌলা কালী কেবলকার গৈনাকোট এক নওলপুর।